0: 1933 চন নগাঁও সরকারী স্কুলত নাম ভর্তি হয় সাত বছরীয় নবকান্তর। পিতৃ আছিল সেইখন স্কুলরে শিক্ষক, পিছে অসমীয়ার শিক্ষক তুখেশ্বর শর্মা আর ইংরাজি শিক্ষক কল্পনা দত্তর প্রতি থাকা আকর্ষণে তেওঁৰ মনত অসমীয়া আর ইংরাজি সাহিত্যর প্রতি ধাউতি পঠাইছিল। এই ইংরাজি শিক্ষক কল্পনা দত্তই হল
1: গীতিকার, সুরকার তথা কণ্ঠশিল্পী বীরেন্দ্রনাথ দত্তর পিতৃ, যার প্রচেষ্টাত পাছর সময়ত গীতিকার নবকান্তই শ্রোতার কাষ চাপিছিল।
0: ফুকলিয়া বয়সতে আনন্দচন্দ্র আগরওয়ালা, যতীন্দ্রনাথ দুয়ারা আদির কবিতা পড়িবলৈ ভালপোৱা নবকান্তই ইংরাজি কবিতাও গুগ্রাসে গিলি মুখস্থ করবলৈ লৈছিল। সেই পৃথিবীখনক এখন রাষ্ট্র হিসাবে কল্পনা করা, অন্য গ্রহ নক্ষত্র রাষ্ট্রের সঙ্গে ভাব বিনিময়, ভূগোলের সীমার সংকীর্ণতা নেওচি আকাশের মাজেরে ব্রহ্মাণ্ডখনকে ধরালৈ নমাই আনিব খোঁজা কবিজনের দর্শন আছিল
1: গভীর আর বহুমাত্রিক।

প্রেমিকা কইনারূপে দেখি বিচ্ছেদ হওয়া প্রেমিকর বুকু ভঙা গান, পরিপক্ক যুক্তিনিষ্ঠ গহীন প্রকাশের মাঝেদি প্রেমিকর বিষণ্নতা ফুটি উঠা গান।